শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 23 সেপ্টেম্বর বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। বৃষ্টিবাহী একটি নিম্নচাপ ব্যবস্থার প্রভাবে উত্তর জাপানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা আওমরি জেলাকে কেন্দ্র করে ভূমিধ্বস ও আরও বৃষ্টিপাত নিয়ে সতর্ক করে দিচ্ছেন। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, আওমরিতে ভারী বৃষ্টির মেঘপুঞ্জ প্রাণঘাতী ভূমিধ্বস বা বন্যার ঝুঁকি নাটকীয়ভাবে বাড়িয়ে দিচ্ছে। কর্মকর্তারা আওমরিতে একাধিকবার স্বল্প সময়ে রেকর্ড ভাঙা বৃষ্টির ঘোষণা দিয়েছেন। জেলার কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধ্বসের জন্য চতুর্থ স্তরে জরুরি সতর্কতা এজেন্সি জারি করেছে। একই সাথে তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানাচ্ছে। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তোহোকু অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রসহ স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় তোহোকু এলাকায় 100 মিলিমিটার পর্যন্ত এবং হোক্কাইদোতে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তারা। কর্মকর্তারা ভূমিধ্বস, নিচু এলাকায় বন্যা এবং নদীর জল উপচে পড়া নিয়ে জনগণকে কঠোরভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে যে বৃহস্পতিবার থেকে জাপানের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার সকাল 9টা পর্যন্ত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ক্রোভান জাপানের দক্ষিণে সমুদ্রের উপর প্রায় স্থির ছিল। ধারণা করা হচ্ছে ক্রোভান শুক্রবার নাগাদ ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে ওকিনাওয়া ও আমামির দিকে এগিয়ে যাবে। ওই এলাকাগুলোতে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে। সংস্থাটি প্রবল বাতাস ও উঁচু ঢেউয়ের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। G20-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা যুক্তরাষ্ট্রের অ্যাশভিল শহরে তাদের 2 দিনের বৈঠক শেষ করেছেন। কর্মকর্তারা বিশ্ব অর্থনীতির ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের জন্য নিরাপদ সরবরাহ শৃঙ্খলের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন, তবে যৌথ কোনো বিবৃতি তারা গ্রহণ করেননি। বৈঠক চলাকালে জাপানি কর্মকর্তারা এর বাইরে ইয়েন ও অন্যান্য বিষয় নিয়ে তাদের মার্কিন প্রতিপক্ষের সাথে আলোচনা করেছেন। G20 সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি বলেছেন, জাপানি কর্তৃপক্ষ বন্ড বাজারের গতিবিধির উপর সতর্ক নজর রাখছে। জাপানের মুখ্য 10 বছর মেয়াদী বন্ডের লভ্যাংশ প্রায় 30 বছরে প্রথমবারের মতো 3% ছাড়িয়ে যাওয়ার মুখে এই মন্তব্য তিনি করেন। লভ্যাংশের সুনির্দিষ্ট মাত্রা নিয়ে মন্তব্য করতে অস্বীকার করে তিনি বলেন, এগুলো বাজারে নির্ধারিত হয়। কাতায়ামা বলেন, আমাদের মন্ত্রণালয় হল ইস্যুকারী কর্তৃপক্ষ এবং আমরা সরকারি বন্ড বাজারে গতিবিধির উপর সর্বদা সজাগ দৃষ্টি রাখি। আমরা বাজারে অংশগ্রহণকারীদের সঙ্গে সতর্কতার সঙ্গে আলোচনা করি এবং সরকারি বন্ডের জন্য একটি নিখুঁত ব্যবস্থাপনা নীতি প্রণয়নের লক্ষ্যে চেষ্টা করি। ব্যাংক অব জাপানের গভর্নর উয়েদা কাজুও কাতায়ামের সঙ্গে একই ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে জাপানি বন্ডের লভ্যাংশ বৃদ্ধি বৈশ্বিক প্রবণতার সঙ্গে যুক্ত। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাজস্ব নীতি বিষয়ক বাজারের দৃষ্টিভঙ্গির কারণে সৃষ্ট ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপকে তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন। উয়েদা বলেন, দীর্ঘমেয়াদী বন্ডের সুদের হার ওঠানামার পেছনে নানা ধরনের কারণ থাকতে পারে। এর সামগ্রিক প্রভাব বোঝার জন্য আমাদের লভ্যাংশ বৃদ্ধির বিষয়গুলো বিবেচনা করার পাশাপাশি এর অন্তর্নিহিত কারণগুলোও খতিয়ে দেখতে হবে। আর্থিক কর্তৃপক্ষগুলো অর্থনীতির উপর বন্ডের লভ্যাংশ বৃদ্ধির প্রভাব পর্যবেক্ষণ করবে বলে উয়েদা উল্লেখ করেন।
1: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় দুর্যোগ আঘাত হানার 1 সপ্তাহ পরেও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার অভিযান অব্যাহত আছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার পর্যন্ত 1,050 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং 3,900 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে 5 জন জাপানি নাগরিকও আছেন। চীনের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের দিকে 16 জন নিহত এবং 540 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। নেপালি কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত অনেক এলাকা এখনও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত। তারা আরও বলেছেন, আকস্মিক বন্যায় সড়ক ও সেতু বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এলাকাবাসীরা আটকা পড়েছেন। বলা হচ্ছে, ভারী যন্ত্রপাতির ঘাটতির কারণে কাদা সরিয়ে নেওয়ার কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে হেলিকপ্টার উদ্ধার অভিযানকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নেপাল সরকার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য সৈন্য ও পুলিশ সহ প্রায় 20,000 কর্মী মোতায়েন করছে। মধ্য নেপালের রসুয়া ও নোয়াকর জেলায় জলবিদ্যুৎ কেন্দ্রের 630 জনেরও বেশি শ্রমিক ভবন বা সুড়ঙ্গে আটকা পড়ে আছেন। সপ্তাহ জুড়ে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হচ্ছে। উদ্ধারকর্মীরা নদীর প্লাবনের মতো পরবর্তী পর্যায়ের দুর্যোগের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। পারমাণবিক বোমা হামলা ও পরমাণু পরীক্ষায় ক্ষতিগ্রস্তদের সমর্থনে মঙ্গলবার প্রথমবারের মতো একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পারমাণবিক বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন। জাতিসংঘের উপমহাসচিব এবং নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চ প্রতিনিধি নাকামিৎসু ইজুমির জানানো সহযোগিতার আবেদনের মধ্যে দিয়ে সম্মেলনটি শুরু হয়। নাকামিৎসু বলেছেন, কাজে লাগানোর মতো উল্লেখযোগ্য অভিজ্ঞতা, ভাগাভাগি করে নেওয়ার মতো জ্ঞান এবং মোতায়েন করতে পারার মতো পর্যাপ্ত দক্ষতা আমাদের রয়েছে। নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া এবং নিহন হিদান কিয়ো এর সহকারী মহাসচিব হিসেবে কর্মরত ওয়াদা মাসাকো সেখানে মন্তব্য করেছেন। একই সাথে জাপান কনফেডারেশন অফ এ অ্যান্ড এইচ বোম সাফারার্স অর্গানাইজেশন নামে পরিচিত নিহন হিদান কিয়ো 2024 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। ওয়াদা বলেছেন, পারমাণবিক অস্ত্র ন্যায় বিচারের শক্তিও নয়, ক্ষমতার উৎসও নয়। আজ আমরা সর্বাগ্রে এই বাস্তবতা প্রত্যক্ষ করছি যে এমনকি পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধের অবসান তা নিয়ে আসে না। সোভিয়েট যুগে উপর্যুপরি পারমাণবিক পরীক্ষার শিকার হওয়া কাজাখস্তানের প্রতিনিধি গরিববেক কুইকভ একটি সংকটের অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, আজকের অস্ত্র প্রতিযোগিতার আলোকে বলা যায় যে পরীক্ষা কেন্দ্রগুলো যে কোনো মুহূর্তে পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুসরণ করে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য হল পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা পরীক্ষার কারণে ক্ষতিগ্রস্ত জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে সহায়তা ও পরিবেশগত প্রতিকার প্রদান করা এবং সেই লক্ষ্যে আন্তর্জাতিক একটি তহবিল গঠনের জন্য সহযোগিতা আরও গভীর করে তোলা।
0: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কনিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। উপস্থাপনায় আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খানও আপনাদের সঙ্গে আছি জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে।
0: আজ আসলে 27তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে একাধিক জিনিসের মধ্যে কাঙ্ক্ষিত বা পছন্দের জিনিসের কথা জিজ্ঞেস করা যায়।
1: তাম ভিয়েতনাম থেকে আসা এক শিক্ষার্থী গিয়েছে টোকিওর বিখ্যাত এক রামেন শপে। তাম যে বাড়িতে থাকে সে বাড়ির আরেক ভাড়াটে বাসিন্দা কাইতো তাকে এখানে নিয়ে এসেছে। রেস্তোরাঁয় তামের মনে পড়ে যায় ইউকির কথা। তাম জাপানে আসার আগে জাপানি সঙ্গীত শিক্ষার্থী ইউকি স্বেচ্ছাসেবক হিসেবে ভিয়েতনামে গিয়েছিল। সেখানে তার ভক্ত হয়ে পড়ে একসঙ্গে কাজ করা তাম।
0: আসুন তাহলে শুনি 27তম পাঠের স্কিট।
2: ご注文は？タムさん、何にする？
3: どれが一番おいしいですか？
2: 味噌ラーメンがおすすめだよ。
3: 味噌ラーメン。
2: 日本のラーメンはおいしいよ。僕は味噌ラーメンが好きなんだ。
3: 私、味噌ラーメンにします。
0: শুনলেন আজকের স্কিট। এবারে প্রতিটি সংলাপের অর্থ বোঝার চেষ্টা করা যাক।
1: ওয়েটার বা দোকানের কর্মী কাইতো এবং তামকে উদ্দেশ্য করে বললেন,
0: আপনারা কি অর্ডার করতে চান প্লিজ?
1: কাইতো তখন তামের কাছে জানতে চায়,
0: তামসান কোনটা নেবেন?
1: কোনটা নেবে ভেবে না পেয়ে তাম জিজ্ঞেস করে,
0: সবচেয়ে সুস্বাদু হবে কোনটা?
1: কাইতো জানায়,
2: মিসো রামেন গা ওসুসুমে দায়ো,
0: আমার সুপারিশ হলো মিসো রামেন।
1: তাম বিড়বিড় করে উচ্চারণ করলো,
3: মিসো রামেন,
0: মিসো রামেন।
1: ঠিক তখনই তামের মনে পড়ে যায় ভিয়েতনামে ইউকি তাকে রামেন সম্পর্কে বলেছিল,
2: নিহন নো রামেন ওয়া ওইশিও,
0: জাপানের রামেন খুব সুস্বাদু।
2: বোকু ওয়া মিসো রামেন গা সুকি নান দা,
0: মিসো সুপের মধ্যে রামেন নুডলস আমার খুব পছন্দ।
1: ইউকির সে কথা মনে করেই তাম বলে উঠল,
0: আমি মিসো রামেন নেব ঠিক করেছি।
1: তাহলে মিসো রামেন তামকে বিগত দিনের স্মৃতি মনে করিয়ে দিল।

0: しい。
1: মানে হলো সুস্বাদু, মজাদার বা টেস্টি। কাজেই
0: 一番おいしい
1: কথাটির অর্থ দাঁড়াবে সবচেয়ে সুস্বাদু। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। তিনটি বা তার বেশি জিনিসের মধ্যে সবচেয়ে বেশি, কম, ভালো, মন্দ ইত্যাদি বোঝাতে হলে জাপানিতে বলা হয়
0: ইচিবাং।
1: যেমন সবচেয়ে মজাদার কথাটি জাপানিতে বলতে চাইলে মজাদার বা
0: ওইশি
1: কথাটির আগে বলুন
0: ইচিবাং,
1: ফলে পুরো কথাটি হবে
0: ইচিবাং ওইশি।
1: সবচেয়ে বেশি, কম, ভালো, মন্দ ইত্যাদি কোনটা তা জিজ্ঞেস করতে হলে প্রশ্নটি আরম্ভ করুন এভাবে
0: দোরে গা ইচিবাং।
1: এখানে
0: দোরে
1: হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম যার অর্থ কোনটা।
2: বুঝতে পেরেছি, তার মানে সবচেয়ে মজাদার কোনটা তা জানতে চাইলে বলবো দোরেগা ইচিবান ঐশি দেসকা, তাই না দিদি?
1: একদম ঠিক।
2: তাহলে বন্ধুরা এবারে শুনে শুনে বলুন।
0: ঐশি দেস, ইচিবান ঐশি দেস, দোরেগা ইচিবান ঐশি দেসকা।
1: এবারে কারো পছন্দ জানতে চাওয়া হচ্ছে এই নমুনা সংলাপে। এখানে একজন ক্রেতা সুভেনিরের দোকানে গিয়ে মিষ্টান্ন বেছে নেওয়ার চেষ্টা করছেন। কথাগুলো আবার শুনে অর্থ বোঝার চেষ্টা করা যাক।
2: কোনটা সবচেয়ে বেশি
0: জনপ্রিয়?
1: মানে জনপ্রিয়। আসলে
0: নিনকি
1: কথাটির মূল অর্থ জনপ্রিয়তা এবং
0: আরিমাস
1: মানে আছে। আরিমাস কথাটি আবার
0: আর
1: ক্রিয়াপদের মাসরূপ।
2: আমি সুপারিশ করব এটা।
0: করে
1: মানে হলো এটা এবং
0: ওসুসুমে
1: অর্থ সুপারিশ।
2: শ্রোতা বন্ধু, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
1: এবার চলুন অন্যান্য জিনিসের মধ্য থেকেও পছন্দ জিজ্ঞেস করা যাক। মনে করুন আপনি একটি স্যুটকেস কিনতে দোকানে এসেছেন। দোকানিকে জিজ্ঞেস করুন কোনটা সবচেয়ে সস্তা পড়বে। সস্তা কথাটির জাপানি
0: ইয়াসুই।
1: এবার আজকের বোনাস বাক্য। স্কিটে এ কথাটি বলেছেন ওয়েটার। শুনলেন আজকের বোনাস বাক্য। মানে আপনাদের অর্ডার কি বা আপনারা কি অর্ডার করবেন। গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়ার সময় ওয়েটারগণ এ কথাটি বলেন। এখানে
0: চুমং
1: হচ্ছে অর্ডার, তবে গ্রাহকের প্রতি সম্মান দেখিয়ে এই শব্দটির আগে গো জুড়ে দেওয়া হয়। ওয়া যথারীতি প্রসঙ্গ নির্দেশক বা টপিক মার্কার পার্টিকেল হিসেবে আছে, কিন্তু এই প্রশ্নবোধক বাক্যটির পরের অংশটুকু উজ্জ্ব রয়েছে। খেয়াল করেছেন? কেননা ওই না বলা অংশটুকু সহজেই অনুমান করা যায়। নান দেসকা অর্থাৎ কি।
2: চলুন কথাটি বিভিন্ন লোকের মুখ থেকে শুনি।
1: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের স্কেট।
3: এবারে
2: কাইতো আপনার ভোজন বিশারদ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাপানের রামেন নুডলস।

0: রামেন কী ধরনের খাবার তা সবাই জানেন নিশ্চয়ই। ময়দার তৈরি চিকন নুডলস সেদ্ধ করে তা গরম গরম স্যুপের মধ্যে ঢেলে এবং তার উপরে টপিং হিসেবে সেদ্ধ ডিম, মাংস এবং সবজি ইত্যাদি যুক্ত করে খাওয়া হয় এই রামেন নুডলস। মূলত চীন থেকে রামেন নুডলসের প্রথা এলেও জাপানে এর সুনির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটেছে। কালক্রমে এটি জাপানের প্রতিনিধিত্বকারী খাবারগুলোর অন্যতম হিসেবে স্থান করে নিয়েছে।
1: রামেন নুডলস পাওয়া যায় হরেক রকম স্বাদ ও ফ্লেভারে।
0: হ্যাঁ, বিভিন্ন রকম স্টক যুক্ত করেও রামেন নুডলসের পদ তৈরি করা হয়, যেমন চিকেন স্টক, পর্ক বোন স্টক এবং সি ফুড। এর সঙ্গে মিসো বিন পেস্ট, লবণ, সয়া সস এবং অন্যান্য উপকরণ যোগ করার ফলে এর স্বাদ বেড়ে যায় বহুগুণ। তবে আপনার যদি কোনো নির্দিষ্ট উপকরণ খেতে আপত্তি থাকে, তাহলে আগেই জিজ্ঞেস করে জেনে নিতে পারেন কী কী থাকবে এবং সেই উপাদানটি না মেশানোর অনুরোধ জানাতে পারেন। অবশ্য আজকাল অনেক রামেন শপ দেখা যায় যেগুলো হালাল, অ্যালার্জি সৃষ্টিকারী উপকরণ মুক্ত অথবা নিরামিষ রামেন নুডলস পরিবেশন করে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা?
1: জানাবেন আশা করি, আর আগামী আসরেও সঙ্গে থাকবেন।
2: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
3: This is NHK World Radio Japan, Tokyo.